0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছোঁ সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠান।
1: মইনাহঁত, সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠানত আজি তোমালোকক এটি বাংলা গীত শিকাবলৈ লোৱা হৈছে। গীতৰ ৰচনা তথা সংগীত ডি এল ৰয়ৰ। তোমালোকে প্ৰথমতে গীতটি লিখি লোৱাচোন।
2: ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরছে শুনো, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ফিরছে শুনো, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে, এমন কালো মেঘে, তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে মেশে, আকাশ তলে

0: মেশে এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, ফিরতে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ফিরতে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি, ওমা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
0: প্যারে বচ্চো, এ বাংলা গীত ম্যায় অর মেরে সাথী শ্রী ফারুক পহলে গা কর সুনায়েঙ্গে, আর উসি ধুন মে তুম সব গাওগে, শুনো।

0: 下下。
1: সবিতা চৌধুরীর কণ্ঠগীতটি শুনিলে। এবারিয়া খগেন মহন্ত আর অর্চনা মহন্ত, গীতর কথা হীরেন ভট্টাচার্যৰ।

কবিতা ফুকনের কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: কমপ্লিকেশন, বাট খাটনা হিসাবে মানে কি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন মানে সরু ব্লাড ভেসেল যেটা থাকে যত থাকে মানে যে কিডনি কিডনি হয়ে গেল চকুত রেটিনা তো রেটিনা বলে রেটিনোপেথি বলে কয় আর কিডনি যদি প্রবলেম হলে নেফ্রোপেথি বলে কয় আর নার্ভর প্রবলেম হয় এই নিউরোপেথি বলে কয় এই আপনার কমপ্লিকেশন হল আর যেটা ডর ব্লাড ভেসেল থাকে ব্লাডর নলি থাকে যে স্ট্রোক হব পারে সিবি মানে আপনার আপনার হার্ট এটেক হব পারে সেইটা মানে আপনার মানে কমপ্লিকেশন আহে ঠিক আছে
1: চকুর সমস্যা হব পারে বা আপনার কিডনি ফেইলার এই ধরনের কথা বা আপনি স্ট্রোক বা আপনি হার্ট এটেক এই ধরনের
0: মানে কার্ডিওভাস্কুলার মানে হার্টর রিস্কটো
1: বাড়ি যাব পারে তেনে কোয়া গতি কে সুগার যদি মানুষের নিয়ন্ত্রণ না থাকে মানুষজনের কিবা ধরনের যদি কথাখিনি ইগনোর করা হয় মানুষজনের ভবাই নাই যে তখন সুগার ইমান বাড়ি গেছে আমি বহুত ক্ষেত্রে দেখেছো মানুষের সুগার লেভেলটো শরীর থাকা শর্করার পরিমাণ তো ইমান বেশি বাড়ি যায় কিন্তু তখন গম নাপায় হয়তো কথাবিলাক লক্ষ্য করা নাছিল যে মোৰ এনেকুৱা হৈ আছে এনেকুৱা অবস্থাত হয় কি মানুষের হঠাৎ এদিন দেখে যে বহুত বেশি আছে তেওঁৰ সুগার আর তার কারণে হঠাৎ এদিন কিবা ধরনের সমস্যা এটা হওয়ার কারণে সুগারটা ধরা পড়ে গতি তেনেকুৱা কথা তারপরে আপনি কৈছে যে মানুষের এনেই সুগার বেশিকে থাকলে ঠিক কটা মেলা যা হয় তারপর কি ব্লাড কোয়াগুলেট কৰাত বা গোট মরাত বা সেইটো স্বাভাবিকলৈকে অহাত অসুবিধা হয় নেকি?
0: হয় সুগারটা যেটা বডির শরীরের বাড়ি থাকে আপনার হিলিং প্রসেস মানে শুকুয়া যদি ঘাটো শুকাব লাগে সে অল্প ডিলে হয়ে যায় ঠিক আছে সুগারটা বাড়ি থাকার কারণে সেইখানে বস্তু প্রক্রিয়াটা হব নিদিয়ে
1: ঠিক
0: আছে হিলিং প্রসেসটা হব নিদিয়ে আর ইনফেক্ট তাতে ইনফেকশন হয়ে যায়
1: গতি এইবিলাক কথাও মানুষ অকমান ওয়ার্নিং হব পারে নয় কারবার যদি সাধারণত সেই কেনকা লেভেলের পিছত হয় ঠিক 140 মান ক্রস করলে হব না
0: সাধারণত এনেকা নহয় মানে ডেফিনেটলি মানে সুগারটা বহুত হাই হয়ে থাকবে 300-400 এনেকা সুগার হয়ে থাকলে যে কোনো কাটা মেলা যদি হয় আপনার সেইখানে ঘাটো নুশুকায় আর ইনফেক্ট সেইখানে এরিয়াত আপনার ইনফেকশন হয়ে যাব পারে
1: আর তারপরে মানুষ দেখেছো আমি যে যদি তেনেকে নিয়ন্ত্রণ না রাখে বা বহুত দেরি হয় ধরুন মানুষ এজনের সুগার বহুত উপরলেকে গেছে তারপর তখন চিকিৎসালয় আছে যেটা তখন লংগিভিটিত কিবা তখন জীবন আয়ুষকালত কিবা প্রভাব পড়িয়া পারে নাকি?
0: যেটা এখেটার কোনো যদি কমপ্লিকেশন নহয় এর সুগার 500-600 যদিও হয়ে আছে বাট কোনো কমপ্লিকেশন হয়ে থাকা নাই এর মানে কিডনি লিভার বা হার্টর কন্ডিশন নর্মেল হয়ে আছে তো লংগিভিটিত কোনো প্রবলেম নাই নর্মেলি চলিব বাস এখেতর কি হবো যে আমি সুগারটা কন্ট্রোলত আনিব লাগিব হাই সুগার হয়ে থাকলে ডেফিনেটলি ইনিশিয়ালি আমি ইনসুলিন দি কিনা ইনসুলিন রেজিস্টেন্টটা কমাব লাগিব আর টক্সিসিটি যোনটো গ্লুকোজ টক্সিসিটি বলে কোয়া হয় সেইখানে কমাবর কারণে আমি ইনসুলিনটো দি কেদিনমানের কারণে সুগারটা কন্ট্রোল করে পিছলে আকো ট্যাবলেটত আমি আনিব পারো
1: ঠিক আছে
0: এনেক কোনো প্রবলেম নাহিব যদি এনেক কিন্তু মানে আহা দিনা এখেতর কোনো প্রবলেম এরাইজ হয়ে না
1: কিন্তু আপনি যেটা কইছে যে যদি বেশি মানুষের শরীরত শর্করার লেভেলটো বা সুগারের লেভেলটো বেশি থাকে তেতিয়াহলে চকু হার্ট মগজ
0: ডায়াবেটিসের লগতো ডিপেন্ড করে মানে আজি আপনি সুগার মানে নতুনকে আপনি গম পাইছে যে সুগার মোর 450-500 আছে তো লগে লগে আপনার চকু কিডনি সব একেবারে বেয়া হয়ে
1: যাবে
0: এটা স্লো প্রসেস গ্রেজুয়াল প্রসেস এটা সময় আপনার গ্রেজুয়ালি মানে ক্রনিক যে আমি কিডনি বেমার বলে কলে আমি এটা বুঝাই দিই ক্রনিক কিডনি ডিজিজ বলে কো আমি ডায়াবেটিসের যে কিডনি ফেলার বলে হয় ক্রনিক কিডনি ডিজিজ মানে ক্রনিক মানে বহুদিন পর হয়ে
1: অবশেষত গৈ বিকল হয়ে যায়
0: আর একিউটটো হয় আমি একিউট ইঞ্জুরিও হয় কেতিয়াবা সব কিছুমান পেশেন্ট সাব যার ডায়াবেটিক নাই ডায়াবেটিক নহয় সুগার নাই তথাপিও কিডনি ক্রিয়েটিন বাড়ি গেছে ডিউ টু সাম ইনফেকশন সো সেইটো হয়ে গেল একিউট কিডনি ইঞ্জুরি বা কিবা কিডনি পেশাবর নলীত স্টোন আছে সেইটার কারণে ক্রিয়েটিন বাড়ি যাব পারে বা ইউরিন ইনফেকশনের কারণে সেইটা হল একিউট কিডনি ইঞ্জুরি আমি ডায়াবেটিসন কি কয় ক্রনিক মানে ডায়াবেটিস এইজন রোগী 10-15-20 বছর ডায়াবেটিস হওয়া থাকা পিছত আর যদি ভালকে কন্ট্রোল রাখা নাই তেনহলে সেইজন ব্যক্তি বহুত সোনকালে কিডনি বা লিভার বা হার্টর প্রবলেমটা ডেভেলপ করব
1: হয় হয় আর তার লগত মানে মানুষের ভোক লগা বা এনেকুৱা কিবা সম্পর্ক আছে নেকি?
0: হয় কিছুমান রোগী মানে বেশি বেশি ভোক লাগাও
1: লাগায় হয়
0: সেইটো লাগাও হয় বেশি বেশি খাবলে মন যায় কি হয় যে যেটা ডায়াবেটিক হয়ে থাকে এজন ব্যক্তি খায় আর সেটা খাওয়ার পিছত মানে ফাস্ট সুগারলে কনভার্ট হয়ে যায় আকো পেটটা খালি হয়ে যায় আরো ভুল লাগে ভোক লাগে সেই যে ব্যক্তি দিনটো খায় থাকে এখানে সুগারটা আরো
1: বাড়ি যায় হয়
0: সেটা একটা সিমটম হয়
1: সেটা মানে খুব বেশিকে যদি মানুষজন মানে ভোকাটোর হয়ে থাকে ভোক লাগি থাকে সঘনায় তেতিয়াও মানুষে সন্দেহ করব লাগে এনেই ব্লাড চুগাৰ লেভেলটো

বিশ্ব শর্মায় কালি নতুন দিল্লীত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক সাক্ষাৎ করে রাজ্যের বিকাশ আর উন্নয়নের রূপরেখা সন্দর্ভত বিতংক আলোচনা করে। বিত্তমন্ত্রীগীর সরকারি বাসগৃহত অনুষ্ঠিত এই বৈঠকত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় বিগত পাঁচ বছর আগবহা নিরবিচ্ছিন্ন সহযোগিতার শ্রীমতী সীতারমণক ধন্যবাদ জ্ঞাপন করে। সরকারি বিবৃতিত প্রকাশ পাওয়া মতে আলোচনাকালত রাজ্যের অর্থনৈতিক বিকাশ, আন্তঃগাঁথনি, সম্প্রসারণ আর বিনিয়োগ সম্পর্কীয় বিভিন্ন দিকের বিষয়ে ডক্টর শর্মায় বিত্তমন্ত্রীগীক অবগত করে। কয় যে অর্থনীতি শক্তিশালী করার তথা যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধনের উদ্দেশ্যে রাজ্য সরকারে বৃহৎ পরিসর আন্তঃগাঁথনি প্রকল্প, ঔদ্যোগিক বিনিয়োগ আর কল্যাণমূলক আসনি রূপায়ণ করে আছে। বৈঠকত রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা আর মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর কে কে দ্বিবেদীও উপস্থিত থাকে। ডক্টর শর্মায় আজি পুয়া দিল্লীত নির্মীয়মান ভবনের নির্মাণ কার্য পরিদর্শন করব। তারপর দিল্লীর আসাম হাউসের ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করব। লখিমপুরের রূপামণিগড়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করে রাজ্যের দেশের গৌরব কড়িয়ায় আনিছে। এভারেস্ট জয়ের এই অভিযানটির উদ্যোক্তাসকলে জানা মতে ভনিতা তিমুংবির নেতৃত্বত যা ভারত তিব্বতীয় সীমান্ত আরক্ষী বাহিনীর দলটোয়ে বৃহস্পতিবার পুয়া 8 বজার এভারেস্টর শিখরলে অভিযান আরম্ভ করেছিল। দলটোত অনুপ কুমার, পদ্মতুন্ডুত, কপিল দেব, স্ট্যানজিন করল আদি কেবাজনো ভারতীয় পর্বতারোহী সদস্য আছিল। রূপামণিগড়ের এই সফলতা তেওঁৰ গৃহ জিলাত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এভারেস্ট শৃঙ্গত আরোহণ করার প্রথমগী মহিলা পর্বতারোহী হওয়ার কৃতিত্ব অর্জন করা রূপামণিগড়ই আর দলটক নেতৃত্ব দিয়া ভনিতা তিমুংপিলৈ অভিনন্দন জ্ঞাপন করেছে। দুয়োগীর এই সাফল্য নতুন প্রজন্মর প্রেরণা হয়ে রব বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছে। উল্লেখযোগ্য যে রূপামণিগড়ে 2020 চনত আইটিবিটির জওয়ান হিসাবে কর্মজীবন আরম্ভ করেছিল। মটক রাজ্যের প্রতিষ্ঠাতা স্বর্গদেও সর্বানন্দ সিংহর স্মৃতি দিবস উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শ্রদ্ধা নিবেদন করেছে। এটা বার্তাত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় মটক জনগোষ্ঠীর অন্যতম শ্রেষ্ঠ রজা স্বর্গদেও সর্বানন্দ সিংহর স্বদেশ প্রেম, অসাধারণ বীরত্ব আর দূরদর্শী নেতৃত্বর আদর্শে তরুণ প্রজন্ম আগবাড়ি যাব বলে আশা প্রকাশ করে। ভূমিপুত্র সকলের মাজ অন্যতম খিলঞ্জিয়া জনগোষ্ঠী মটক সকলের শ্রেষ্ঠ রজা স্বর্গদেব সর্বানন্দ সিংহর সুবরণত রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রম বিভাগের উদ্যোগত তিনিচুকীয়া জেলা প্রশাসনে 224 সংখ্যক স্বর্গদেব সর্বানন্দ সিংহ দিবসের আয়োজন করেছে। জেলাখনের পানীতোলা বালিজান যুবসংঘর খেলপথার হবযোগিয়া এই অনুষ্ঠানত কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল আর জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবে। একেটা অনুষ্ঠানতে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা আর বস্ত্রশিল্প বিভাগের রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানত পর্যটন উন্নয়ন নিগমের অধ্যক্ষ ঋতুপর্ণ বরুয়াকে ধরে ভালেসংখ্যক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকিব। উল্লেখযোগ্য যে জেলা প্রশাসনে সদু মটক সম্মিলন, সদু মটক যুব ছাত্র সম্মিলনকে ধরে কেবাটাও সংগঠনের সহযোগত এই দিবসের আয়োজন করেছে। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে মেঘালয়, সিকিম আর পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল বিশেষে আজি ধারাকার বরষুণ হব পারে বলে আগলি বতরা দিছে। বিভাগটোয়ে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূব উত্তর প্রদেশ, পূব মধ্যপ্রদেশ আর বিদর্ভ অঞ্চলত আজি গ্রীষ্মপ্রবাহর প্রকোপ অব্যাহত থাকিব পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। বতর বিজ্ঞান বিভাগে প্রকাশ করা মতে উত্তর পশ্চিম, মধ্য আর পূব ভারতের ঠাই বিশেষে পরবর্তী 6-7 দিন গ্রীষ্মপ্রবাহর প্রকোপ অব্যাহত থাকিব পারে। 2024-25 বর্ষর সাংসদ এলাকা উন্নয়ন পুঁজিরে কার্বি আংলং জেলার পরিষদীয় নমাটি সমষ্টির অন্তর্গত ডেন তরণ গাঁত নির্মাণ করা এখন দলং কালি যাতায়াতের মুক্তি করা হয়। সাংসদ এলাকা উন্নয়ন পুঁজির 25 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা দলংখন ডিফুর সাংসদ অমর সিং টিসুয়ে মুক্তি করে। দলং মুক্তি অনুষ্ঠানের অংশ লো সাংসদগুলো কয় যে মহামায়া আর নমাটি পরিষদীয় সমষ্টির জনসাধারণের যাতায়াতত এই দলংখন যথেষ্ট সহায়ক হব। তো সাংসদ উন্নয়ন পুঁজির টকায় পাহাড়িয়া জেলাখন আন্তঃগাঁথনি উন্নয়নত ব্যয় করা হয়েছে বলে প্রকাশ করে। আমার এটির বাতরি মানে পরবর্তী বাতরি পুয়া 9 বজাত শুনবলে পাব।

সূর্য কুমার রাজা রচনা আর উৎপল শর্মার প্রযোজনাত দীপালী বরদলৈর কণ্ঠের গীতটি শুনিলে। শ্রোতাসকলে গীতিমালিকা অনুষ্ঠানটি শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা। এবার শুনবল তরুণ দাসর কণ্ঠর এটি গীত, গীতিকার মানিক দাস, প্রযোজনা শিল্পীর নিজৰ।

दिल वाले दुल्हनिया ले जाएंगे सबीर खयासिल, लता मंगेशकर, উদিত নারায়ণ আর সংগীতবৃন্দ। একক হিন্দি ছবির গীতের অনুষ্ঠানক শেষত শুনাবল লৈছো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির আন এটি গীত, লতা মঙ্গেশকর আর উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠত, গীতিকার আনন্দ বক্সী, সংগীত যতীন ললিতৰ।

সুরে গুন গুন গুন গুন গুন গুন করি, গুন গুন গুন গুন গুন গুন করি। আহা মই মরি যাও মরি যাও, আহা মই মরি যাও।

পায়, তোমার বুকুর তপট উমর উদগনি পায়, জীবনরে তু পরিয়াও আসু গীত গায়।

0: ডাক্তার আছে?
1: আছে আছে।
2: চাওক, আপনি সেইফালে যাওকচোন, সেইফালে যাওক, বহক। উফ, কি যে ঝামেলা! কিয় যে পুলিশের চাকরি করেছিল, চেক পোস্টৰ ডিউটিৰ পৰা একেবাৰে পাগলৰ লগত ডিউটিত ফচাই দিলে। বহক বহক, ইয়াতে বহক। পেচেণ্টৰ নাম
0: গজেন বৰুৱা।
1: বহক, মই মাতি দিম। পেচেণ্ট ৰফিকুল আহমেদ? অঁ, আপুনি নহয়? অঁ, যাওক, বাইদেউ মাতিছে, যাওক।

রচনা স্বপনজ্যোতি ঠাকুর। প্রযোজনা নয়ন প্রসাদ। এয়া শুনক ভগ্নাংশ।

শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পৰা শিল্পী কুইন দাস আর সহশিল্পীর কণ্ঠত গীত শুনে আছে। শিল্পীগৰাকীৰ কণ্ঠত এবার আগবাইছো আন এটি গীত।

0: গুণ প্রোডাকশনের নিবেদন, হিয়া দিল মরম দিল। সঙ্গীত প্রেমী
1: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্র।

গুনগুন প্রোডাকশনের নিবেদন, হিয়া দিলু মরম দিলু। প্রিয় সংগীত প্রেমী, 1983 চনের বহাগ মাহত মুক্তি লাভ করা গ্রামোফোন রেকর্ড এখনের এটি গীতে লগাই দিছিল বহুতো সেনাইর মন উগুল থুগুল করা।

0: সীতারামনক সাক্ষাৎ করে রাজ্যের বিকাশ আর উন্নয়নের রূপরেখা সন্দর্ভত বিতংকয় আলোচনা করে। বিত্তমন্ত্রীগীর সরকারি বাসগৃহত অনুষ্ঠিত এই বৈঠকত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় বিগত মাস 5 বছর আগবহা নিরবচ্ছিন্ন সহযোগিতার শ্রীমতী সীতারামনক ধন্যবাদ জ্ঞাপন করে। সরকারি বিবৃতিত প্রকাশ পো মতে আলোচনাকালত রাজ্যের অর্থনৈতিক বিকাশ, আন্তঃগাঁথনি সম্প্রসারণ আর বিনিয়োগ সম্পর্কীয় বিভিন্ন দিকের বিষয়ে ডক্টর শর্মায় বিত্তমন্ত্রীগীক অবগত করে। তেওঁ কয় যে অসমৰ অর্থনীতি শক্তিশালী করার বাবে তথা যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধনের উদ্দেশ্যে রাজ্য সরকারে বৃহৎ পরিসরের আন্তঃগাঁথনি প্রকল্প, ঔদ্যোগিক বিনিয়োগ আর কল্যাণমূলক আঁচনি রূপায়ণ করে আহিছে। বৈঠকত রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা আর মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর কে কে দ্বিবেদীও উপস্থিত থাকে। দেশের আন বিভিন্ন স্থানের আজি সানডেজ অন সাইকেল শীর্ষক কার্যসূচী উদযাপন করা হয়। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান IIT গুৱাহাটীত আজি ভারতীয় ক্রীড়া প্রাধিকরণের উদ্যোগত এই কার্যসূচী রূপায়ণ করা হয়। 2030 বর্ষ দেশত হবলগিয়া কমনওয়েলথ গেমসর সংগতি রাখি সজাগতামূলক সাইকেল সমদল উলিওয়া হয়। উল্লেখযোগ্য যে IIT গুৱাহাটীর উলিওয়া আজির এই কার্যসূচী 350 গৰাকী সাইক্লিষ্টে অংশগ্রহণ করে। ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 75 সংখ্যক এই বিশেষ সংস্করণ ফিটনেস আর ক্রীড়াত অংশগ্রহণের প্রচারের দেশজুড়ি উদযাপন করা হয়। আজির এই কার্যসূচী সমগ্র দেশতে 8,000ৰো অধিক স্থানত অনুষ্ঠিত হয়। আহমেদাবাদের ভারতীয় ক্রীড়া প্রাধিকরণের সকল আঞ্চলিক কেন্দ্রতে আজি কমনওয়েলথ গেমস শীর্ষক এখন বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। আনহাতে মেঘালয় সীমান্তবর্তী হেলিডেগঞ্জতো আজি ফিট ইন্ডিয়া ওয়ার্ল্ড সাইকেল ডে আর স্বচ্ছ ভারত স্বাস্থ্য ভারত শীর্ষক সজাগতা কার্যসূচী রূপায়ণ করা হয়। 183 নম্বর BS বেটেলিয়নের উদ্যোগত হেলিডেগঞ্জ BSF কেম্পর এই উপলক্ষে উলিওয়া সাইকেল সমদলত বহু সংখ্যক BSF জওয়ানে অংশগ্রহণ করে। হেলিডেগঞ্জ বজার সংলগ্ন বিভিন্ন পথ অতিক্রম করা এই সমদলের জড়িয়ে স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি আর পরিবেশের সুরক্ষার ক্ষেত্র সাইকেল ব্যবহারের গুরুত্বর সন্দর্ভত জনসাধারণক সজাগ করার চেষ্টা করা হয়। ইয়ার পাছতে স্বচ্ছ ভারত স্বাস্থ্য ভারত শীর্ষক সজাগতা পদযাত্রা উলিওয়া হয়। এই কার্যসূচীত BSFর মহিলা জওয়ানসকলেও অংশগ্রহণ করে। কামরূপ জেলার পলাশবাড়ী থানার অন্তর্গত বজারাপাড়াত পথ দুর্ঘটনাত 4 জন লোক নিহত হয়। মির্জা পলাশবাড়ী সংযোগী পথত এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাস্থলীত 3 জন যুবকের মৃত্যু হওয়ার গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত আন এজন যুবকের মৃত্যু হয়। মৃত্যু হওয়া যুবক কেজনের ভিতর মাঝিরগাঁওয়ের বড়ুয়াপাড়ার জ্যোতি কলিতা, রঙামাটি দোকানীপাড়ার নিখিল দাস, অর্ণব বর্মন আর আন এজন যুবকের পরিচয় বর্তমানে জানিপরা হওয়া নাই। আনহাতে আহত দীপাঙ্কর কলিতা নামের এজন যুবক গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হয়ে আছে। দুর্ঘটনা সন্দর্ভত আমার কামরূপর সংবাদদাতা কৌশিক দাসে এইদরে কয়।
1: কামরূপ জেলার পলাশবাড়ী থানার অন্তর্গত বজারাপাড়াত নিশা ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়। মির্জারপাড়া পলাশবাড়ী যাওয়া পথত প্রায় 2 মান বজাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার ফলত থিতাতে 3 জন যুবকের মৃত্যু হয় আর 2 গৰাকীক আহত যুবকক গুৱাহাটী মেডিকেল কলেজলে নিয়া হয়, যদিও 1 গৰাকী মেডিকেল কলেজত মৃত্যু হয় আর বর্তমান 1 গৰাকী মৃত্যুর সঙ্গে যুঁজি আছে।
0: মটক রাজ্যের প্রতিষ্ঠাতা স্বর্গদেও সর্বানন্দ সিংহর স্মৃতি দিবস উপলক্ষে আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শ্রদ্ধা নিবেদন করে। এটা বার্তাত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় মটক জনগোষ্ঠীর অন্যতম শ্রেষ্ঠ রজা স্বর্গদেও সর্বানন্দ সিংহর স্বদেশ প্রেম, অসাধারণ বীরত্ব আর দূরদর্শী নেতৃত্বর আদর্শে তরুণ প্রজন্ম আগবাড়ি যাব বলে আশা প্রকাশ করে। ভূমিপুত্রসকলের মাজের অন্যতম খিলঞ্জীয়া জনগোষ্ঠী মটকসকলের শ্রেষ্ঠ রজা স্বর্গদেও সর্বানন্দ সিংহর সোঁৱৰণত রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত তিনিচুকীয়া জেলা প্রশাসনে 224 সংখ্যক স্বর্গদেও সর্বানন্দ সিংহ দিবসের আয়োজন করে। জেলাখনের পানীতোলা বালিজান যুব সংঘর খেলপথারত হবলগিয়া এই অনুষ্ঠানত কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল আর জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকে। কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে মটক রজা সর্বানন্দ সিংহর স্মৃতি দিবসত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। অসম তথা মটক সমাজের গৌরবময় ইতিহাসত স্বর্গদেও সর্বানন্দ সিংহর সুশাসন আর জনকল্যাণের আগবহা অবদান সদায় স্মরণীয় হয়ে থাকিব বলে তেওঁ উল্লেখ করে। এই একটা অনুষ্ঠানতে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা আর বস্ত্রশিল্প বিভাগের রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘারিতা উপস্থিত থাকে। অনুষ্ঠানত পর্যটন উন্নয়ন নিগমের অধ্যক্ষ ঋতুপর্ণ বড়ুয়াকে ধরে ভালে সংখ্যক গণ্যমান্য লোক উপস্থিত থাকে। আপনাদের বাতরি শুনেছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের। পরবর্তী বাতরি শুনক ঋতুপর্ণা বরাপরা।
2: ধেমাজি জেলার জোনাই প্রস্তাবিত পবা অভয়ারণ্যত বন বিভাগে বাঘর খোঁজ প্রত্যক্ষ করে বনাঞ্চলখনত বাঘর উপস্থিতি নিশ্চিত করেছে।

0: Tajnavat.
1: নমস্কার, মোর নাম পরীক্ষিত দাস। মই অলসেন দাস ইসন স্কুলত পড়ো। মই ক্লাস ওয়ান পড়ো। মই এটি কবিতা আবৃত্তি করব ওলাইছো। কবিতার শিরোনাম পখিলা, কবি জ্যোতি নারায়ণ শর্মা। রঙা নীলা হালধিয়া সরু পখিলাই কণ কণ পাখি মারি উড়ি উড়ি যায়, কোয়াসুন পখিলাতি কত নু তোমার ঘর, কত আছে ভাই ভনী অতি মরমর, তোমার লগত বারো নিবানে আমাক, নাচি নাচি আকাশত পাতিবলে যাক। ধন্যবাদ।
2: মোর নাম হল দেবহাঞ্চ চৌধুরী। মোর স্কুলখনের নাম অল সেন্টস ডায়াসিস্টেন্স স্কুল। মই পহু ক্লাস ওয়ান।

0: করে ধন্যবাদ।
1: নমস্কার, মোর নাম মায়াঙ্ক কাইশব, মই অলসেন্স ডাইসিয়েশন স্কুলত পঢ়ো, মই ক্লাস 1।

শ্রোতা ইমান পরে উত্তরণ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আগবাইছো কেটামান আধুনিক গীত। প্রথমে শুনাব লৈছো লক্ষ্মী রং রেহাঙর কণ্ঠর এই গীতটি।

শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীতৰ অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পৰা। অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লৈছো ওয়াক্ত বোলছবিত লতম, ক্ষমা করব, আশা ভোসলের কণ্ঠৰ এই গীতটি।